0: হ্যালো পনির লোকরাজ।
1: হ্যালো, বলেন না,
0: হ্যাঁ, জোয়ার না আগে কোন বলা সা দাদা, নাও সাঙ্গাস নাই।
1: মেঘনাথ লাগ বলেন না,
0: ও
1: শম্পা দাদা
0: মেঘনাথ
1: বলছেন?
0: দাদা, ও
1: জোয়ার না,
0: জোয়ার দাদা, ও মেঘনাথ দাদা, সাঙ্গা না আজকাল কায় কায় কাম পুতা চলেছে গাঁ বাটে।
1: আজকাল তো গাম টিকেস না, জন্দ্রা খা খাই টুটা তো চলেছে।
0: হ্যাঁ, টুটা লাস সার লাস বি জন্দ্রা
1: না জানি, আমি তো চালু নেই, আর গরম মানে চড় সত্তা আমি না জানতা।
0: হ্যাঁ নি হলিছে। আর পানি কস না দাদা?
1: পানি তো এবার গিরলি না কালি, এবার তো গায়ে হওয়া ঢুকাই এলি। আমতে গাঁও নিয়ে এই রাকাশ বেড়া বাটিলি তোমরা আমতে এরিয়া মে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আমতে গাঁও মে পানি তো গিরলি গায়ে হওয়া নিলি, কালি খুব হওয়া এলি না, এবার রুকুমার গায়ে ডুলাল দিছে।
0: আচ্ছা, লের আইলি?
1: ও খুব ঘর খুড়িয়া খুঁজে ডালি কাই জানছো। আর তুমি বার কি তো গরম না, তুমি থার বার তো গায়ে গরম লাগে না?
0: এবার গরমি লাগে দাদা খুব বেশি।
1: এই বার বলতো আজকাল গায়ে শুরু হলি সে, আজ কোন গাঁও লে বই নু লাগাও তো কেন তার নিক বলে আজকাল এক মহিনা হলি নি লাগান রে।
0: হ্যাঁ হ্যাঁ, আমি দাদা কাই না, মোবাইল নে শুনু আস না রেডিও?
1: ও মোবাইল মে এপস আছে না, মোবাইল মে শুনু হয়।
0: হ্যাঁ হ্যাঁ, আমি মেঘনাথ দাদা সঙ্গে আজ কোন গীত কে শুনতো কাজ ফোন লাগালাস আস না?
1: আজ উনি লেহরা মারেছে, লেহরা মারে বিজন শুনাও দেস না?
0: ঠিক আছে মেঘনাথ দাদা, তুমি মন করলো গীত কে শোনাও সে না শোনাতে হবে।
1: জোয়ার দাদা।
0: জোয়ার না।

0: হ্যাঁ, এইদল গ্রাম বেড়া নাই আমকে তু আল তুলি তোমনাকে
1: হ্যাঁ
0: বান্ধন বাতি নিকার তোরা নালে পের সঙ্গে গোটক চাতা হলি নালে পের পানি বটল
1: পানি
0: মে
1: বটল
0: পানি
1: পকড় কে সাথ
0: জরুরত।
1: মে চলনা জরুরি
0: হ্যাঁ
1: হে দাদা। আর সাথ মে মে এ ভি কহুঙ্গা দাদা কি জেসে পশু পক্ষী লোগো জেসে জানওয়ার মন হে জেসে গায়ে হো গিয়া কুত্তা হো গিয়া
0: জি জি
1: ইনকে লিয়ে ভি ঘর মে হো সকে তো ঘর কে সামনে এক ছোটা সা মতলব পানি কা রখ কে উনকো কম সে কম উনকো ভি প্যাস লাগতা হে না দাদা পশু পক্ষী জানওয়ার কো ভি। তো মে এই কহনা চাহুঙ্গা দাদা কি আপনে সাথ সাথ হাম লোগ আগর পশু পক্ষীয় কা জানওয়ারো কো ভি থোড়া সা খেয়াল রখ দে তো ইয়ে হামারে লিয়ে ভি পুণ্য কা কাম হোগা দাদা।
0: জি জি জি সহি বাত বতায়ে।
1: জি
0: চল
1: ঠিক আছে দাদা, মে আপ রাখতা হুম, আপ মুঝে মমতা চন্দ্রকর কা গায়া হুয়া কোই আচ্ছা সে ছত্তিশগড়ি গীত সুনা দিজিয়ে দাদা।
0: ঠিক আছে দাদা, তুমি যে মন করলো গীত কে শোনাও সে শোনাতে।